0: ยิปเดียงสงบไฮพิบารุกิปารลกนองสงบเชกโปรแกรมติพเฮติมูหากโปรแกรมติพเฮติมูเมนตากัสเต็มสงบยากัดดูกันนี้กิสิมบอจิงติฮัลโลกับพังกัยโยนองตราวบันกรันชพีเดียบะคอสมัสรินชัน
1: ติพเฮติมูชาพังกัยโยนองตราวกัยโยเด็กจักกาหากบ้างิดีนาทีอยากกิมาร์กิมาตากิจิงดอนจิงเอ็มบัดหากิปอดมันชัวHabaka pisakam padon, kibriw ki yedi yethid, da kabasuk liang ya ki marrep, ki jingdon jingem, ne ki jindri jindub, kum kemasi ki blang, ki siyar, ne ki tiar kitar, bakishna. Klem kayaw, omla abaniyo ya ki jingdon kam jungi. Kayaw namar kata, kapensuk, ha kabangi la abaniyo, ya kabangi don kam. Ukasi, nadu handai usngutu bha ya kane.Baka yew, kalong kabadonkam hadu kata. Kumta, useng ubu, yaki yew kihat, ban kayi pateng, ne yape, yaki mar ki mata, pat kiwe, kijing donkam. Mentahang ne, ngine keren kendiat sepang kewe kayew, kabakerteng, kayew nong trau. Kane kayew, walakam donsyu menta, kaladu ladam, hakijing telun jong kepor, henre kidak kishin, kidon,Bat kedang nek dang sa, ban saki, ya ke jingdon jongka. Ka shilong nong trau, ka don harut ka surok, shilong bypass. Bat ke jingai kumba lai kilometar yei, na bhoi rembong, ne kumba nyau kilometar, na ke jaka sange lingsun umroi, ka bahari bhoi distrik. Na ke jingai tu, kiri temen, bat kiri rong ba, kata ibabu Andreas Lamarai, bat babu Pestar Supai, ki ong, baka yau nong trau,Dei ke yau ke bahetam hari bhoi mingi, bat kene ke yau ke don markab bat arteli ki hima, ka hima melim bat ka hima khairim. Ka nong trau te kahap hapo ke jing sinsyar ka hima khairim. Ka sengiau nong trau kahap ha ke sengiau umni. Ngim tiap nadu menola sedang ya kene ke yau. Na ke jingat ho badia pur khana da ke riutemen ki bakham shua yangi, kumba prapau nishis pasne men shua, kene ke yau ka hek bha bat ki ong,Bahabalik yaw nong trau, na du na jingai, kumba si kilometar na tam, la banius ngew, ya ka jing sawa, bat ka humum ham, kabami na kane ka yaw, kumba sawa ungap hapok sing. Ngila ban mudur, hadu kano ka jing bun upay nong wan yaw, ubaya diya thiet, bat ya kenya dia,

কিনিতক আকাশ শুনিছিলাম খবর একদিন জয়ন্তিয়া ও প্রেচ ফি ডাক গ্রেস পরে কি খমার এম কাম খবর কৃপার উচিফ মিনিস্টার ইয়াক সরকার প্রদি ও এবার ইয়াক মেখলিয়া ও মঞ্জুর ইয়েথমো ও তি মুয়ং এ কুবলে বেডিং খালাম ও ডেপুটি চিফ মিনিস্টার ও স্নেহ ভালংধার ও মিনিস্টার ওয়াইলাত মিকি চলা চেকি পেট বা ইয়ং গজলা মেখলিয়া স্টং গজলা মেখলিয়া ইয়াক জানিনি প্রোগ্রাম ওপেন খালান ইয়ে এ সুমা রেকে মানবে ইবাকি খন দপন মান ইয়াক প্রোগ্রাম পেসিং থো পেট বা ইয়াক কজট এইচ আই ভি এস টি আই ওয়াই ডি ড্রগস হা ইস খাসি হিলস কি খবর কি উপনিয়া উচিফ মিনিস্টার গজল্লা ও কংগ্রাট কে সংমা নে কাশ্মীর কারপাত উ ইয়াক সরকার প্রদি ও এ টি ইয়াক বর ছা ক মেখলিয়া হপ ক মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন আক খনং ওয়া গজল্লা উ ইয়ে ক উ মঞ্জুর লদা ইয় জিম্বিত কি হে ও টি মোয়ং ওয়ে ও এ জিমুন ওয়ে মঞ্জুর ক ও এম কাম হপ ইয়ং গজল্লা হি হাগে ইয়ালং ওয়া উ মিনিস্টার ক সরকার প্রদি

কনেগড়িগা আকাশ বাণী শিলং খুবর বনপুলি দা জুলিয়ানা পলেন হাসুয়া খুবর নিয়ে ফাশি মাতিব কংসান কিন্তু মন্ত্রী রংবাক জেলা কনরাদ কঙ্কাল সাংমা ইয়াক সরকার প্রেং বন আইবর ইয়াক জেলা মেঘালয়া বনপন্ত্রিকাম ইয়াক কোল মাইনিং অপ্রুভাল অথরিটি আই খুবরি বেডিং খালাম উসুমবুট মন্ত্রী রংবাক জেলা উবা স্নিয়া ভালংধার বরু মন্ত্রী সরকার উবা ওয়েলান মিকি শিল্লা ইয়াকি পাইবাক জেলা মেঘালয়া পিনমি কা জানানি কি প্রোগ্রাম বনপিনখলাইন ইয়াক জুসুমার ইয়াকি লংকমি বট কি খুলুং খনা বাক ইস খাসি হিলস ক্লাব পলং ইয়াক জিং পিন সঙ্গ থু জিং মুন শাপাং কা এইচ আই ভি এস টি আই বাক জিং এডা না কি জিং ডি পিন বুয়াই মন্তান ইয়া ফাইশ কি খু বর কি বাবনিয়া উ মিন্ট্রি রংবা কা জিল্লা কনরাদ কঙ্কাল সাংমা নে গসমি উলাকন্তু ইয়াক সরকার পদেং বন আই টি ইয়াক বর শাক জিল্লা মিঘালিয়া কটকুম কা আইন Mines and Minerals Development and Regulation Act ban munjur yak planti deuyong ban ban ai ke jing munjur shwa hapo ka jela ha ka jing kendo yo mentri katnat deuyong jong ka sorkar pedeng uji kishan reddy hanu delhi usang mau lo ong bakani ka sinjam kan ai jing mento yaki hajar mot ki trai deuyong ki baran par উলাপন পাল ইয়াক রুকম লং ত্রাই খন্ডৌ বকর পং জং কমি খালিয়া হাকা সিক্স শেডিউল বার উলাপান জিং পলান ইয়াকি রুকম ত্রে কাম কি বদন লপা কি বাকন তান ইয়াকি বদন ইয়াক পাদৌ ইয়ং কি বরেন উমন্ত্রী সরকার পদেং লতরুয়া বন্থাও ইয়াক কমিটি বন বিশার ইয়াক নিগা কাম বাট ইয়াক নিগা জিং আজিং মন আপ্রিয়াং সুম ভারু দ মন্ত্রী রংবা গজলা উ মন্ত্রী কতনাথ পুলি পুথি বা লাকমেন রুম্বই উলা আই টি ইয়াক স্কুল সরকার কাবনাথমাই হা কশনং জং উসেন হা আমরম সাব ডিভিশন শেকি পাইবা নং সংশনং ইয়াক স্কুল নাতে হাপোক রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিয়ান বাকি স্কুল কিনতিউ ইয়াক লাট বন ইউ ইকি জিং পুলি হা কি কদান কি বসলোয়ার না কবন্তা কি খন্না স্কুল না জং উসেন বা কিশনং কি বা মারজান হাব আ জিংক্রেন হা কিনি জিঙালং উ বা রুম্বই উল অং বা কা পুলি পুথি কা লং কমাত কা ভা খমাত এ চং কা সরকার বাট উল কিন্তু ই কি সামলা পুলি বাকিন বিতেং ই কা জিং পুলি কা চং কি ডা কা জিং লানা দে বা কা জিং কো জিং মুন উল পঞ্চলুর রু ই কি কিমি পা কি নো হি কাই বাট কি নো ইয়ালাম শনং বনে ত্রেলাং মন কৃষ্ণ না কা বন্তা কা জিং পুলি কা ভা উ সিম্বুট মিটু রংবা কা জল্লা বা স্নেহ ভালাং ধার বাট উ মন্ত্রী কা তনাত ইলে কাই উ বা ওয়েলান মিকি শিল্লা হে গসমি কিলা আই খুবলে কৃপং ইকি পাইবা জিল্লা মেঘালয়া খামতাম ইকি জাইত পন্ডিউ পনার বট কি নং বুট জংকা নিয়াম ত্রি হা কবাই দে বট কা জিং রাখি ইয়াক লে নিয়াম বে দিং খালাম হা কি জিং আই খুবলে কি চংকি কিলা বাতাই বা কা বে দিং খালাম কা দে কুম কা ডাক চংকা জিং এ কা জিং আতলি কা জিং সঙ্গু বট কা পাতেং তিন রাই কা বরিউ স্পা জং কা জাইত পন্ডিউ পনার কিলো অংরু বা কে কে জিং রাখি কপিন পাও ইয়াক জিং দুবাই না কবন্তা কে জিং সুক করয় কপার কক কখিয়া বট কে জিং এডা না কি জিং এ কট বা কি পিন কসান ইয়াক জিং ডন কাম বন পিন নে পিনসা ইয়া কি রীতি কি দুস্তুর কি বতন রায় কিলা পিন পাও রু ইয়াক জিং ক্রমেন বা কে কে জিং রাখি কন পিন স্কেম ইয়াক জিং এ তিল্লি হা ক ইমলাং কা সালাং বট কন আই মিন সি এম ইয়াক কি পতেন কি বন ওয়ান বন ইয়াডা ইয়াক রীতি কে দুস্তুর জং কা জাই পেন রিও সনস পাঙ্গুট কি নং শাহ হিকাই বথমাই চংক ফার্স্ট বেটেলিয়ন মেঘালয় পুলিশ হামাউয়ং ক্লাইশিমতা হাক প্রোগ্রাম পিনসংথু শফাং গজিং পাং এইচ আই ভি বা সিফিলিস হাকবা আর্স পা সানফৌ কিলাডন বিনতা স্নৌ ভা বন ওয়ান টেস্ট ইয়কিনি কি আর্টলি কি জিংপাং ইয়কনি কা প্রোগ্রাম লওয়ান বনে ডন বিনতা রু দা ই ডক্টর ইউক্রেশিয়া লিংডো বাট ইয়াসুক লিংডো নংসাম নাক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ কি বালাই রাব মন পিনিয়া বেন ইয়াই রন্তি ইয়াক নি কা জিঙালাং বাট কি কাম টেস্ট এইচ আই ভি কি রুখত চংক এস এস কি কিলাই শিম বিন তা রু হাক নি কা প্রোগ্রাম কা বালাই রাব মন পিনথিকনা ইয়াক জিঙিয়া বে রন্তি চং কি জিং সাকরি বন পিট বনিয়া কনি কা জিং থমু ক থমু বন পিন সঙ্গ থু বন পিনশলুর ইয়াক জিং টেস মন সঙ্গ ভা বাট মন পিন খলাইন ইয়াক জিং সুমার হাপডেং কি পুলেন কি ডেপুটি কমিশনার কা ওয়েস্ট গারু হিলস বাট ওয়েস্ট জেন্ডে হিলস কিলা পিনবনা ইয়কি সিং সুতি হালা কি জং কি ডিস্ট্রিক্ট পান রাখি ইয়কি জিং রাখি কি বা কংসান হা কথান
Hawes Garu Hills, ka country trik unai tung la pinbana, kum ka sngi shuti jong ka thai. Namar anrakhe, ya ka recruit celebration of Garu Labor Corps Day, ka ba shis pa pra. Hawes Giant Hills, ka pratrik unai tung la pinbana, kum ka sngi shuti, na ka banta banrakhe, ya ka le nyam bedding klam hajuwai. Ki office sarkar, ki jaka puli, bar ki revenue court, kin kang habro artli district, bar ki bank in kang Hawes Giant Hills. Ka Sorkar Meghalaya kalapli paitba ya ka janani master trainer program ban pinklan ya ka jingsumar ya ki longmi bat iki khlung lingba ka rinsan digital ka babnia ka janani ka pinya so lang ya ki jingshakri ki bakanthum ya ka jingpanrum karteng ya ki khlung ka jingsumar shwaban khakhun ki jingkha khun hecha ka sumar ki jing aidawai ka jingpet bnia ya ka jingbam bar ka koi ka khya jong ki khna haka digital ecosystem kabakun thup lang ki he sarkar ki loong bakani karin san kan yarab ban ithu ye ki rukam pun khun ki badan jingma ban pin bha ye ka jingdon jingtem pat ban pej bnia ru ye ka jinglong jingman lingba ka jingdon jong ki jingtem ki batikna haka ni ka program la wan ban shimbanta the director ka tnat ka koi ka kia up dr paul n khan bat la wan lang ru ki officer ka koi ka kia kinong pnia ye ki program ki data manager, ki nurse, ki community coordinator, but ki nong trei ba khamat e, nakal leng ka jala. Ka Meghalaya High Court, kalabatha ya ka sorka jala, ban ai jingtep ka babaniya, jong baro ki mukadma NDPS, ki bala register ha police bazar, nadu ukala lengkot aja punriyo hadu menta. Kani ka hukum kalami hadien ka jing ai jingmun ki ba pin pau ya ka jing sapriang jong ka jing khai drugs but ka jing don kam ban shim kirki ya ki rai ban te la kam ya kani ka jilla kala pin tip chaka ying bishar shapang ka jing prashang ban yale prasha ya drugs but ki mokadma ba register hapdeng ubnai kala lengkon but ubnai leber arata apun rio ya kani ka kam la bu ban bishar haka lightrik jong ubnai nailar ka kandaila kalong ka weini ki jaka ka bajur bha ka jing khai yo drugs but ki wake wake ki kam aurya but ki kam be ai but ka ne ka bu jing ma bha ya ki pai ba la palong ya ka jing alang pinsko thu shapang ka jing pang hiv aids ki jing pang ba yo na ka jing shong kha kulmar ba ka jing pang bala ban yo na ka badi ik jing di pin bu ai ha is jan ha is khasi hills ban hikai ya ki nong shim binta ha ka ba ya dei but ki la jing ada ka jing sumar bat ban lai na ka jing sapriang jong ka jing pang ka deputy chief legal aid defense counsel ka kong b stan kala batai ki kendon jong hiv aids act araja khat nyo ka marin gil ding do counselor ka dsrc kala kren halo ka jing ada ka jing lap kloi bat ka jing sumar ye ki jing pang ba ya bin na ka jing shong kha kulmar ba ka jing ade jong ki bat ka jing sapriang jong uknyang jing pang hiv U project manager Unil Jetli Kongwir ulapin sang thu ik jingma jong jingdi drugs pat kiyat kam tam e da ka ba padan kam da ki thirnia en jeng ulakran ru shapangila jingada bat ka jingdon kam man shim ni ki sin jam bat ka ru kom em ka ba kwat ka ba khya ban lan na ki aka ki ba sniu ka sorkar Meghalaya ka sapin mi ya ka expression of interest ka ba thmai ha ka tayau ka ban wan rinkat ba ka jingpin kala ya ka door by why ban pintrikam ya ka municipal complex hapulu hadian ban lightly ki tender ki ba kham man shua kim shim la la ban kring ya ki nong shim why u mintri kat nat ban roy sir u ba snya balang dhar u lo ong ba ki nong shim why an sha ban ai why ya ka complex barok away la ni ki benta bala jien u la pin banaru ba ka jing ai why ya ka jaka khai ha ka tourism kam business center ka ban sawan ha mts ha mtc bus stand ha kandailat an sedang hadien bala dat bantai udhar uloong ba ka policy iy kan ailat ikinong sengkam sengjam ning ba ka dorwai ka ba khamduna ba niki company he usambut mitirong ba ka jelau ba snya bhalang dhar uloong ba ka Meghalaya kadang ap ya ka jubab jong ka Assam shwaban sedang ya ka phase 2 jong ka jinga pen bet ya put usam hapreng kini ki jela halor ki hinriotili ki jaka ki dong sa ban pen bet berkat tu ke kubur kalakut ke bawah cipi nak ke akash wani shalom.